0: নুজাও বিনা নুশি মাই চাক পু খাং বমি পাইজে থমই সেংব সাদুনা মমনক লাগা নুশি লৌনম গ তৌগে খনব পাখং বু মিসনা লেকাই কইগন বহাইনা সাইথাবদা লান গজানে লাঙেন তো
1: জিদি আইদি আদুমদি চামদ চাময়া জানিনি ককনিঙ্গা ইয়াউদে হাইনা খলি

0: ꯑꯅꯤꯒ ꯀꯨꯟꯇꯔꯨꯛꯇ ꯌꯨꯅꯥꯏꯇꯦꯠ ꯁ꯭ꯇꯦꯠꯁꯇ ꯐꯣꯡꯕ ꯏꯟꯚꯥꯏꯔꯟꯃꯦꯟꯇꯦꯜ ꯔꯤꯁꯔꯆ ꯖꯔꯅꯦꯜꯗ ꯀ꯭ꯔꯤꯁꯇꯤ ꯏꯕꯤ ꯑꯃꯁꯨꯡ ꯖꯣꯁꯋꯥꯟ ꯅꯤꯂꯝꯅ ꯗꯤꯄꯥꯔꯠꯃꯦꯟꯠ ꯑꯣꯐ ꯒ꯭ꯂꯣꯕꯦꯜ ꯍꯦꯜꯊ ꯑꯃꯁꯨꯡ ꯏꯟꯚꯥꯏꯔꯟꯃꯦꯟꯠ ꯑꯦꯟ ꯑꯣꯀꯨꯄꯦꯁꯅꯦꯜ ꯍꯦꯜꯊ ꯁꯥꯏꯟꯁꯦꯁ ꯌꯨꯅꯤꯚꯔꯁꯤꯇꯤ ꯑꯣꯐ ꯋꯥꯁꯤꯡꯇꯟ ꯌꯨ.ꯑꯦꯁ.ꯁꯤꯒꯤ ꯆꯥꯡꯌꯦꯡꯁꯪꯒꯤ ꯔꯤꯄꯣꯔꯠ ꯑꯃꯅ ꯒ꯭ꯂꯣꯕꯦꯜ ꯋꯥꯔꯃꯤꯡꯅ ꯗꯦꯡꯒꯤ ꯐꯦꯕꯔ ꯍꯦꯟꯒꯠꯄꯒꯤ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯑꯆꯧꯕ ꯃꯔꯝꯅꯤ ꯍꯥꯏꯅꯁꯨ ꯄꯜꯂꯤ꯫
1: ꯑꯅꯤꯁꯨꯕꯗ, ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯅꯥ ꯑꯁꯤ ꯇꯦꯝꯄꯔꯦꯆꯔꯗ ꯅꯠꯇꯅ ꯅꯣꯡꯖꯨꯒꯤ ꯆꯥꯡꯒꯁꯨ ꯑꯗꯨꯃꯛ ꯌꯥꯝꯅ ꯃꯔꯤ ꯂꯩꯅꯩ꯫ ꯅꯣꯡ ꯆꯨꯕꯒꯤ ꯃꯑꯣꯡ ꯃꯇꯧꯅ ꯗꯦꯡꯒꯤ ꯇ꯭ꯔꯥꯟꯁꯃꯤꯁꯟꯗ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯑꯍꯣꯡꯕ ꯄꯤꯔꯤ꯫ ꯆꯍꯤ ꯑꯃꯒꯤ ꯄꯨꯟꯅ ꯂꯧꯕ ꯅꯣꯡꯖꯨꯒꯤ ꯆꯥꯡ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯀ꯭ꯌꯨꯃꯨꯂꯦꯇꯤꯚ ꯑꯦꯅꯨꯋꯦꯜ ꯔꯦꯟꯐꯣꯜꯒꯗꯤ ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯍꯧꯒ ꯊꯣꯏꯅ ꯃꯔꯤ ꯂꯩꯅꯗ꯭ꯔꯒꯁꯨ ꯄꯥꯔꯞ ꯇꯧꯅ ꯃꯇꯝ ꯁꯥꯡꯅ ꯆꯨꯕ ꯅꯣꯡꯅꯗꯤ ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯍꯧ ꯑꯗꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯃꯁꯤꯡ ꯍꯦꯟꯒꯠꯍꯜꯂꯤ꯫ ꯆꯥꯎꯈꯠ ꯈꯣꯡꯊꯥꯡ ꯑꯃꯁꯨꯡ ꯑꯔꯕꯅꯥꯏꯖꯦꯁꯟꯒꯤ ꯆꯩꯊꯦꯡ ꯑꯣꯏꯅ ꯑꯩꯈꯣꯏꯅ ꯋꯥꯇꯔ ꯁ꯭ꯇꯣꯔꯦꯖ ꯇꯦꯡꯀꯤ ꯏꯁꯤꯡ ꯍꯥꯞꯄ ꯌꯥꯕ ꯀꯣꯟꯅ ꯆꯤꯡꯕꯅ ꯑꯃꯨꯛꯀꯁꯨ ꯀꯥꯡꯁꯤꯡꯒꯤ ꯃꯆꯥ ꯄꯣꯛꯐꯝ ꯑꯣꯏꯔꯤ꯫
0: ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ, ꯑꯦꯗꯤꯁ ꯑꯦꯖꯤꯞꯇꯤ ꯀꯧꯕ ꯀꯥꯡ ꯃꯈꯜꯅ ꯍꯤꯡꯅꯕꯒꯤꯗꯃꯛ ꯌꯥꯝꯗ꯭ꯔꯕꯗ ꯆꯥꯗ ꯍꯨꯝꯐꯨꯒꯤ ꯆꯥꯡꯗ ꯅꯨꯡꯁꯤꯠꯇ ꯌꯥꯎꯕ ꯏꯁꯤꯡ ꯃꯅꯤꯜꯒꯤ ꯃꯊꯧ ꯇꯥꯏ꯫ ꯃꯁꯤꯒꯤ ꯆꯥꯡ ꯑꯁꯤ ꯍꯟꯊꯈ꯭ꯔꯒꯗꯤ ꯀꯥꯡꯒꯤ ꯃꯁꯥꯗ ꯌꯥꯎꯕ ꯏꯁꯤꯡꯒꯤ ꯆꯥꯡ ꯑꯁꯤ ꯏꯁꯤꯡ ꯃꯅꯤꯜ ꯑꯣꯏꯅ ꯑꯣꯟꯈꯤ ꯑꯃꯁꯨꯡ ꯀꯥꯡ ꯃꯁꯥ ꯁꯣꯟꯊꯍꯜꯂꯤ꯫ ꯔꯤꯂꯦꯇꯤꯚ ꯍ꯭ꯌꯨꯃꯤꯗꯤꯇꯤꯒꯤ ꯆꯥꯗ ꯍꯨꯝꯐꯨꯒꯤ ꯃꯈꯥꯗ ꯂꯩꯈ꯭ꯔꯕꯗꯤ ꯀꯥꯡ ꯃꯁꯥꯗ ꯌꯥꯎꯕ ꯗꯦꯡꯒꯤ ꯚꯥꯏꯔꯁ ꯑꯁꯤ ꯆꯈꯥꯎꯗꯒꯤ ꯁꯂꯥꯏꯚꯔꯤ ꯒ꯭ꯔꯥꯟ ꯌꯧꯔꯛꯄ ꯉꯝꯗꯦ꯫ ꯗꯦꯡꯒꯤꯒꯤ ꯚꯥꯏꯔꯁ ꯑꯁꯤ ꯚꯦꯛꯇꯔ ꯑꯣꯏꯍꯟꯗꯦ꯫ ꯃꯇꯧ ꯑꯁꯨꯝꯅ ꯄꯨꯟꯅ ꯌꯦꯡꯕꯗ ꯑꯅꯦꯝꯕ ꯔꯤꯂꯦꯇꯤꯚ ꯍ꯭ꯌꯨꯃꯤꯗꯤꯇꯤꯗ ꯀꯥꯡꯒꯤ ꯂꯥꯏꯐ ꯁ꯭ꯄꯥꯟ ꯍꯥꯏꯕꯗꯤ ꯃꯄꯨꯟꯁꯤ ꯑꯁꯤ ꯇꯦꯟꯁꯤꯜꯂꯤ꯫ ꯑꯗꯨꯃꯛꯄꯨ ꯔꯤꯂꯦꯇꯤꯚ ꯍ꯭ꯌꯨꯃꯤꯗꯤꯇꯤꯁꯤꯡꯅ ꯆꯥꯡ ꯑꯃꯗꯒꯤ ꯀꯥ ꯍꯦꯟꯅ ꯋꯥꯡꯈꯠꯂꯛꯂꯕꯗꯤ ꯗꯦꯡꯒꯤ ꯁꯟꯗꯣꯛꯄ ꯆꯥꯡ ꯍꯟꯊꯈꯤ꯫ ꯔꯤꯂꯦꯇꯤꯚ ꯍ꯭ꯌꯨꯃꯤꯗꯤꯇꯤꯒꯤ ꯆꯥꯡ ꯑꯁꯤ ꯆꯥꯗ ꯍꯨꯝꯐꯨꯗꯒꯤꯅ ꯆꯥꯗ ꯍꯨꯝꯐꯨꯇꯔꯥꯅꯤꯄꯥꯟ ꯐꯥꯎꯕ ꯂꯩꯕ ꯃꯇꯝ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯖꯨꯟ ꯊꯥꯗꯒꯤꯅ ꯁꯦꯞꯇꯦꯝꯕꯔ ꯊꯥ ꯐꯥꯎꯕꯗ ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯅꯥ ꯅꯥꯕ ꯃꯤꯑꯣꯏꯁꯤꯡ ꯃꯁꯤꯡ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯂꯤ꯫ ꯚꯥꯔꯠꯇ ꯅꯠꯇꯅ ꯆꯩꯅꯥꯒꯤ ꯒ꯭ꯋꯥꯡꯖꯧꯗꯁꯨ ꯔꯤꯂꯦꯇꯤꯚ ꯍ꯭ꯌꯨꯃꯤꯗꯤꯇꯤꯒꯤ ꯆꯥꯡ ꯑꯁꯤꯗ ꯗꯦꯡꯒꯤ ꯏꯟꯁꯤꯗꯦꯟꯠ ꯍꯦꯟꯒꯠꯄ ꯑꯁꯨꯛꯀꯤ ꯃꯇꯤꯛ ꯊꯦꯡꯅꯩ꯫
1: ꯃꯊꯛꯇ ꯄꯟꯈ꯭ꯔꯤꯕ ꯃꯔꯝ ꯀꯌꯥ ꯑꯁꯤꯅ ꯃꯔꯝ ꯑꯣꯏꯔꯒ ꯚꯥꯔꯠꯀꯤ ꯑꯣꯔꯤꯁꯥꯒꯤ ꯀꯇꯛꯇ ꯂꯩꯕ ꯏꯟꯁꯇꯤꯇ꯭ꯌꯨꯁꯟ ꯑꯣꯐ ꯃꯦꯗꯤꯀꯦꯜ ꯁꯥꯏꯟꯁꯦꯁ ꯑꯦꯟ ꯄꯗꯃꯤꯅꯤ ꯀꯦꯌꯔ ꯍꯣꯁꯄꯤꯇꯥꯜ ꯇꯪꯒꯤꯗ ꯊꯕꯛ ꯇꯧꯔꯤꯕ ꯁ꯭ꯋꯥꯁꯇꯤꯛ ꯑꯆꯥꯔꯌꯥ ꯑꯃꯁꯨꯡ ꯃꯍꯥꯛꯀꯤ ꯊꯤꯖꯤꯜꯂꯣꯏ ꯀꯥꯡꯕꯨꯒꯤ ꯌꯨꯅꯥꯏꯇꯦꯗ ꯁ꯭ꯇꯦꯠꯁ ꯑꯣꯐ ꯑꯃꯦꯔꯤꯀꯥꯒꯤ ꯁꯦꯟ ꯐ꯭ꯔꯥꯟꯁꯤꯁꯀꯣꯗ ꯐꯣꯡꯕ ꯀ꯭ꯌꯨꯔꯤꯌꯁ ꯖꯔꯅꯦꯜꯒꯤ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯚꯥꯔꯠꯇ ꯈ꯭ꯋꯥꯏꯗꯒꯤ ꯗꯦꯡꯒꯤ ꯀꯦꯁ ꯋꯥꯡꯕ ꯊꯥꯁꯤꯡ ꯑꯁꯤ ꯖꯨꯟꯗꯒꯤ ꯍꯧꯔꯒ ꯑꯣꯛꯇꯣꯕꯔ ꯐꯥꯎꯕꯅꯤ ꯍꯥꯏꯅ ꯔꯤꯄꯣꯔꯠꯁꯤꯡꯗ ꯄꯜꯂꯤ꯫ ꯁꯥꯕꯒꯤ ꯆꯥꯡ ꯍꯟꯊꯔꯛꯂꯕ ꯅꯕꯦꯝꯕꯔ ꯊꯥ ꯌꯧꯔꯛꯄꯗꯗꯤ ꯗꯦꯡꯒꯤ ꯀꯦꯁ ꯑꯁꯤ ꯈꯔ ꯈꯖꯤꯛ ꯅꯦꯝꯊꯔꯛꯏ꯫ ꯅꯦꯁꯅꯦꯜ ꯁꯦꯟꯇꯔ ꯐꯣꯔ ꯚꯦꯛꯇꯔ ꯕꯣꯔꯟ ꯗꯤꯖꯤꯁ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜꯒꯤ ꯆꯦꯐꯣꯡ ꯃꯇꯨꯡ ꯏꯟꯅ ꯗꯦꯡꯒꯤ ꯂꯥꯏꯅꯥ ꯁꯟꯗꯣꯛꯇꯅꯕ ꯀꯥꯡꯂꯣꯟ ꯈꯔ ꯄꯟꯕ ꯇꯥꯔꯕꯗꯤ ꯑꯍꯥꯟꯕꯗ ꯁꯣꯔꯁ ꯔꯤꯗꯛꯁꯟ, ꯍꯥꯏꯕꯗꯤ ꯀꯥꯡꯒꯤ ꯃꯔꯨꯝ ꯀꯣꯛꯐꯝ ꯃꯐꯝ ꯍꯟꯊꯍꯟꯕ; ꯑꯅꯤꯁꯨꯕꯗ ꯕꯥꯏꯑꯣꯂꯣꯖꯤꯀꯦꯜ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯑꯣꯏꯅ ꯀꯥꯡ ꯃꯆꯥ ꯆꯥꯊꯣꯛꯄ ꯉꯝꯕ ꯉꯥ ꯃꯆꯥ ꯁ꯭ꯄꯦꯁꯤꯁ ꯒꯝꯕꯨꯁꯤꯌꯥ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯒꯝꯄꯤ ꯊꯥꯗꯕ; ꯑꯍꯨꯝꯁꯨꯕꯗ ꯀꯥꯡ ꯃꯄꯤ ꯀꯟꯇ꯭ꯔꯣꯜ ꯇꯧꯅꯕ ꯐꯣꯒꯤꯡ ꯑꯃꯁꯨꯡ ꯁ꯭ꯄ꯭ꯔꯦꯌꯤꯡ ꯇꯧꯕ; ꯃꯔꯤꯁꯨꯕꯗ ꯄꯔꯁꯅꯦꯜ ꯄ꯭ꯔꯣꯇꯦꯛꯁꯟ ꯃꯦꯖꯔ ꯑꯣꯏꯅ ꯀꯥꯡ ꯆꯤꯛꯍꯟꯗꯅꯕ ꯀꯥꯡꯈꯜꯅꯆꯤꯡꯕ ꯁꯤꯖꯤꯟꯅꯕ; ꯃꯣꯁꯀꯤꯇꯣ ꯔꯤꯄꯤꯂꯦꯟꯠ ꯇꯩꯕ; ꯏꯁꯥ ꯀꯨꯞꯄ ꯐꯤꯔꯣꯜ ꯁꯦꯠ ꯆꯥꯕ ꯑꯁꯤꯅꯤ꯫
0: ꯄꯨꯝꯅꯃꯛꯁꯤ ꯑꯣꯏꯗꯨꯅꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯃꯤꯑꯣꯏꯕꯅ ꯃꯥꯂꯦꯝꯗ ꯈꯜ ꯀꯥꯏꯕꯒꯤ ꯈꯜꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯊꯧꯑꯣꯡꯁꯤꯡꯗ ꯆꯠꯊꯔꯤꯕ ꯑꯔꯥꯟꯕ ꯊꯧꯑꯣꯡꯁꯤꯡ ꯀꯌꯥ ꯑꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏꯗ ꯑꯣꯜꯂꯛꯂꯤꯕ ꯑꯏꯪ ꯑꯁꯥꯒꯤ ꯑꯀꯥꯏꯕ ꯑꯁꯤꯅ ꯍꯟꯊꯗ꯭ꯔꯒꯗꯤ ꯇꯨꯡꯗ ꯂꯥꯛꯀꯗꯧꯔꯤꯕ ꯆꯍꯤꯆꯥ ꯀꯌꯥ ꯑꯁꯤꯗꯗꯤ ꯂꯥꯏꯅꯥ ꯂꯥꯏꯆꯠ ꯀꯌꯥꯗꯤ ꯑꯗꯨꯃꯛ ꯍꯦꯟꯒꯠꯂꯛꯇꯨꯅ ꯃꯤꯑꯣꯏꯕ ꯀꯥꯡꯂꯨꯞ ꯑꯩꯈꯣꯏꯅ ꯏꯇꯠ ꯇꯠꯇꯅ ꯁꯤꯡꯅꯔꯛꯈꯤꯒꯅꯤ꯫ ꯄꯣꯂꯨꯁꯟꯒꯤ ꯆꯥꯡ ꯍꯟꯊꯍꯟꯕ, ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯑꯀꯣꯏꯕꯒꯤ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯎ ꯌꯥꯝꯅ ꯊꯥꯖꯤꯟꯕ, ꯃꯍꯧꯁꯥꯅ ꯂꯩꯔꯝꯂꯤꯕ ꯆꯤꯡ ꯄꯥꯠ ꯇꯨꯔꯦꯜꯁꯤꯡ ꯉꯥꯛ ꯁꯦꯟꯅ ꯊꯝꯕ, ꯃꯄꯪꯒꯤ ꯑꯃꯗꯤ ꯇꯨꯝꯕ ꯉꯝꯂꯣꯏꯗꯕ ꯄꯣꯠꯆꯩꯁꯤꯡ ꯏꯁꯤꯡꯒꯤ ꯄꯨꯈ꯭ꯔꯤꯗ ꯂꯪꯁꯤꯟꯕꯤꯗꯕ, ꯂꯧꯎ ꯁꯤꯡꯎꯕꯗ ꯁꯤꯖꯤꯟꯅꯔꯤꯕ ꯀꯦꯃꯤꯀꯦꯜ ꯍꯥꯔꯁꯤꯡ ꯏꯔꯝ ꯈꯣꯡꯂꯝꯗ ꯆꯦꯟꯊꯍꯟꯕꯤꯗꯕ, ꯈꯣꯡꯅ ꯆꯠꯄ ꯌꯥꯕ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯒꯥꯔꯤ ꯁꯤꯖꯤꯟꯅꯗꯕ, ꯄꯨꯝꯅꯃꯛ ꯑꯁꯤꯅ ꯑꯏꯪ ꯑꯁꯥꯒꯤ ꯆꯥꯡ ꯀꯥꯏꯍꯟꯗꯅ ꯊꯝꯕꯗ ꯃꯇꯦꯡ ꯄꯥꯡꯒꯅꯤ꯫
1: ꯑꯔꯣꯏꯕꯗ ꯑꯃꯨꯛ ꯊꯝꯖꯔꯤ, ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯃꯔꯨꯞ ꯑꯣꯏꯔꯤꯕ ꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯈꯣꯡꯆꯠ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝꯁꯤꯗ ꯄ꯭ꯂꯥꯟꯠ ꯄ꯭ꯔꯣꯇꯦꯛꯁꯟ, ꯏꯟꯗꯤꯌꯟ ꯀꯥꯎꯟꯁꯤꯜ ꯑꯣꯐ ꯑꯦꯒ꯭ꯔꯤꯀꯜꯆꯔꯦꯜ ꯔꯤꯁꯔꯆ, ꯀ꯭ꯔꯤꯁꯤ ꯕꯤꯒ꯭ꯌꯥꯟ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯎꯈ꯭ꯔꯨꯜꯗ ꯁꯕꯖꯦꯛ ꯃꯦꯇꯔ ꯁ꯭ꯄꯦꯁꯦꯂꯤꯁꯠ ꯑꯣꯏꯔꯤꯕ ꯗꯣꯛꯇꯔ ꯅꯤꯡꯊꯧꯖꯝ ꯑꯖꯤꯠ ꯀꯨꯃꯥꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯃꯤꯍꯨꯠ ꯔꯥꯏꯖꯟꯗ ꯆꯤꯡꯊꯥꯡꯒ ꯎꯅꯗꯨꯅ ꯋꯥꯔꯤ ꯁꯥꯕ
0: ꯉꯁꯤꯕꯨ ꯄꯨꯗꯨꯅ ꯂꯥꯛꯆꯔꯤ ꯁꯥꯏꯟꯁ ꯃꯦꯒꯥꯖꯤꯟꯅ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯃꯔꯨꯞ ꯑꯣꯏꯔꯤꯕ ꯈꯣꯏꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯈꯣꯡꯆꯠ ꯍꯥꯏꯕ ꯍꯤꯔꯝꯁꯤꯗ ꯈꯟꯅ ꯅꯩꯅꯅꯕ ꯑꯀꯥꯁꯕꯥꯅꯤ ꯏꯝꯐꯥꯜꯒꯤ ꯁ꯭ꯇꯨꯗꯤꯑꯣꯗ ꯂꯦꯡꯁꯤꯟꯗꯨꯅ ꯂꯩꯕꯤꯔꯕ ꯗꯣꯛꯇꯔ ꯅꯤꯡꯊꯧꯖꯝ ꯑꯖꯤꯠ ꯀꯨꯃꯥꯔꯕꯨ ꯑꯍꯥꯟꯕꯗ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯖꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯇꯔꯥꯝꯅꯣꯛꯆꯔꯤ꯫
2: ꯑꯩꯍꯥꯛꯅꯁꯨ ꯑꯣꯜ ꯏꯟꯗꯤꯌꯥ ꯔꯦꯗꯤꯑꯣ ꯑꯃꯁꯨꯡ ꯇꯥꯕꯤꯔꯤꯕ ꯈ꯭ꯋꯥꯏ ꯈꯨꯕꯤꯛꯄꯨ ꯏꯀꯥꯏ ꯈꯨꯝꯅꯕꯒ ꯂꯣꯏꯅꯅ ꯀꯣꯛ ꯅꯣꯏꯅ ꯈꯨꯔꯨꯝꯖꯔꯤ꯫
0: ꯍꯥꯏꯅꯕ ꯂꯩ ꯑꯣꯖꯥ, ꯇꯥꯏꯕꯪ ꯃꯤꯑꯣꯏꯕꯁꯤ ꯈꯣꯏꯁꯤꯅ ꯃꯨꯠꯈ꯭ꯔꯒꯗꯤ ꯇꯥꯏꯕꯪ ꯃꯤꯑꯣꯏꯕꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯃꯨꯠꯀꯅꯦꯅ ꯍꯥꯏꯅꯕꯁꯨ ꯂꯩ꯫ ꯑꯗꯨꯒꯤ ꯃꯊꯛꯇ ꯈꯣꯏꯁꯤ ꯃꯤꯑꯣꯏꯕꯒꯤ ꯃꯔꯨꯞꯅꯦꯅꯁꯨ ꯑꯩꯈꯣꯏ ꯉꯁꯥꯏꯒꯤ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯈꯣꯏꯒꯤ ꯃꯔꯝꯗ ꯊꯤꯖꯤꯜꯂꯤꯕ ꯑꯗꯨꯒ ꯑꯩꯈꯣꯏꯅ
3: লাইট লাইসু হইত্রিগাইদিগি হাওনা ইয়ামনা কুইলেবা মিউবেনা পুনসিরোলমা সেমকো মতমদ খোই হাইবসি মাই মরুপনে হাইবসি একুইনা লুইনা খংদুনা লাইয়োজা আদুনা গসি হুজাগা একুইনা ওয়ারি সানদগদরবসি মতোকরমনা খোইসি মিউবি মরুপ উইনোনা হাইবসি মতাংদনে আনা খোইসি কি মতাংদ একুইনা খানানেরপদা মাই গসাইগি ওয়ারি সে সুই মতিক সাংগুলোজা গসি খানাগদরবসিনা আকুই আহান মতাংক উরাগোজা মতং মতং কি এপিসোড 9 নজাগা আকুই পুননা আকুই তোমনে সেউজা আদুনা একুই ওয়াহুদু উইনোজা লাক্সারি বিসি আকুই খোইসিউজা মাসি এক্সাক্টলি আকারিনো আদুগা মাসি সাইন্টিফিক্যালি হাইতারে মাসি আকুইনা কারি কোউই আদুগা আইন উনিব খাংনিব খুইসে হারে মানব হাইতার ইয়ুপ ফ্লাইস ওয়েবস হাইতার খুইসি খুইসি কদাই কদাই কী কী খেব হাইজা খুহি থাক নতব আতে মামসি কী কী খেয়ে হাইজা খিটং সামনে থামিজা
2: মামিক খাংনিব খোয় খোয় ইংলিশ বি মাসি ব্রড তামনি তসেনা হাইরগদি খোই ইয়োকনব খোইনা খোইনা হানি বিইনে লোনে আদুগা ইয়োকনদব খোই মিয়াম আমুকসু পুলো পুনচিলগনা খোইনা খোইয়েনে লওই খোই হাইবসি কইগি মাসা পানবা কইগি চিকপা আদুগা মাসি মনোপাইলিটিক ক্লেট হাইবিদি কইগি সুরোন কমন এনসেস্টর ওইবা সুরোন জি মথং মথং দম চচব গামজব আদুগুমবা এন্ট্রোফাইলা কওবা ফ্যামিলি দগিনি খোইনা লওবিয়াই কো আদুগা মাগি অর্ডারসিনা খোইনা হাইমিনোপটেরান অর্ডার নি খোইনা লওনে খুইসে তসেনা হাইগদি হুজিক হাইগিব ওয়াপ সাইতারে কো খুই খুইনিং হাইগিনি কইদি গুমবা আদিগি কক্সিং গুমবা গজ মাসে আমনা রিলেটেড ওইনা লাইনে মই স্পে ফ্যামিলি ইমতনি হাইবি ইয়ানি কো আদুগা মই খেনাবাদা কই বডি স্ট্রাকচার কারি কারি আদুম দখতং খেনাবা লাকানি আদুগা টিন ফ্লাইস আদিগি কই পাইরিব টিন কাং মাসা কই হাইনউ দ কারিদা টংবা খই মানবা টিন খরজু লাই মই গ খেনাবসি কারি নো হাইবগা মই গি মাসাসিদা স্টিং ইয়াউদব মইদনা আদুগা খইসি হাইগদি খইসিদি কই বুজি হইবা হেনা হাইনে মিনা ক ফুজি হইবা মাসাদা কই মতু পানবা আদিগি মখং মরি পানবা মাসা মরি পানবা হেনা কইনা লউই আদুগা কই ওয়াপস কুমদিসিদনা মইসি মাসাসে স্মুত ওইগনি সিট নানগনি আদুগা মতু মরেং ইয়াউর ওই মইদা আদুগি ফ্লাইস কম খেনাবদনা কারিনো মইদদি ওয়ান পিআর অফ ফাংশন উইং এনা মইদ লাকানি মমাঙ্গা মনিঙ্গা ব্যালেন্স ওইবকো আদু কইদনা মু খেনারিসে টু পিআর অফ উইং এনা কইনা চাকানি কো এন্টিনি ইয়াউকানি আজি মাগি মতোন্দা মাসম মকোকতা আদুগি সিঙ্গল পিস আইস আদুগা মইগা খেনাবসে কারিনো হাইরগদি কইসিনা কইগি মচিনজা কইহি লোক পোলেন পুবা কি থাক তৌ আদুগা ফ্লাইস কই খুহিগি থাক পোলেন পুব কি থাকছে তৌতে
3: হুজিকি হুজানি তাপিবদা আইকুইগি খোই মরুয়না আইকুইনা খুহি থোপ খোই সেউজা খুহি লোপ গম্বা খোই সিতিউজা মাই গসাগি পুনসি রোল সেমব গম্বা পুনসি সুথাং নাইবা দুগম্বা তিন মখল মখংউজা দু হাইরিবা আদুগম্বা ফ্যামিলি লাইবা হাইজেবা তারেউজা মখুই গম্বা সিগা গসাগি আকুইগি ফ্লাইস গম্বা খুইনিংগুম্বা ওয়েবসগুম্বদুগদি আদু মখুইসিজু গসাগি পুনসিরোল ফ্যামিলি দি লাইতাবরা
2: পুনসিরোল ফ্যামিলি লাই তাওবদবু ওয়াপস দি কইগি ক্লোজলি কেনোগা কইগি খোইগা মইসি সামমানে মইদি সুরোন লাইব কাঙ্গু ওইগনি আদুগা টিন আতেইসিংসিনা আপাইব টিন কইগি ইয়ুমদ লাইব ফ্লাইস আদেগি কইগি হাইদ তারিব টিন মচা মচা আপাইবসিংসিদি মইগি সুরোন দি লাইতে মইদি মসানা মচা তুঙ্গান তুঙ্গান কোকপগি খেনাব লাইগনি মরুম অনবা তোমা তোমা মতম হিংজব গম্বা পুন পুন চব ফম খুইদি মাই সোসাইটি পুল পুলি রানী মসা সন্দরে লেত্রে লাইরোই হাইরগদি মনে মসাগি রানী মসান সেমজগনি মি সুরোনো মথং মতন চটকনি খেয়াবসে
3: খুইজি মাইসাই খয়রা লোপি খুহিগি সেমপসে কুইরেনজাগে লাইক লাইসুদা থেনেজা মসাই ওজানা খুই মরমদ রিসার্চ তোবনিজা মাইসাই ইভোলুশন হাইগদ্র খুইসি হোপসে কয়াম কুইরে আপেদ গসাই স্পেন চাহি লুক মমান খুইসি ইয়েবগি খুইসি খয়রা লোবগি খুইসি সিঙ্গল পিস কি খুইসি মানসাই পুল পুলবী ইয়েবগি ওয়ারিসু তাইজা চাহি লুক মমান স্পেন কিজাকো আদুমনা গসাই মানে ইয়েমি আদুই মমানু মিরুদ লাইমদুইজা লাক্সানিজা খুইসি মা ইভোলুশন হওয়া adegi housing si khoi sina malem si da exist la isi za chorop that back kumba kaya mu kumba de kuhire kada kada de lady kama kama ni report tong ri habu du zo za kitang thambi yo juga
2: na sai gi magi planet si da kam kan horo ki habu du de koina approximately 120 idi cham kun manga million years ki mamang de gi haure habu se koina khangbanga mi ko scientist na hairam ba de gi brazilian entomologist ko kt garvey haibun pasina man phong mu de yoin khangbanga mi aduga tasing na di mogi evolution si yamna tangkhak nai na mathang nai na nai na yamna lakpagi mau amu ui tasing na di moi si aham de koina predator sa sa ba kanguni na koina lounaram mi aduga sum ma koina mogi food habit hong pui matungina koi lei nung lehi cha ba adigi koi nectar cha ba hore ki ko masi koina prehistoric puari mamang jida koina early evidence kara koina ubu phangi cave kumbada koina mina thauri toraga ka khatlaga koi harvest torum bagi maye koi cave ta koi surung da thamamba lising taruk lising taret ki koi before christ ki mamang da spain gi valencia hari bum phamjuda koina ubu phangi adigi mu makha tarak pada koina european africa asia adigi australia da koi honey gathering gi tobugi adi harvesting haita honey hunter haita tobugi niyam se koina ubu phangi makha tarak pada koina puwari gi ancient egyptian gi matang da koina origin of bee ni haina lobu yare the bird of origin of beekeeping ena koina ko koi gi maza pok ko hore and haibi gi wakhan se ko masi se da koina kedogi hebam tum da egyptian kangu sing na koina chahi lising a hunga chama supak natra ga chahi lising ani ga chamri gi bc gi mamang chida before christ mamang chida moina horizontal oiba haidi koi polang gumba lina saba natra ga koina wana saba polang gi semaga moina koi gi yum saba je horoki moina sarga sarga yum gi mapanda thamba aing mohom da thamba adi khomjil laga koi hi se moina lai da katpagi moi pharaoh hai mohom se da katpa khotpa da gi moi ancestor mi am jina koi hi chaba gi wori ge koi ubo phangi adu gi matak ta mu ta seng na hoji koi na royal jelly me am na kamai chani khangdri adu moi gi history da moi wori da royal jelly se moi gi suron ning thogi ma sa sing ne saram bagi wori pho koi na ubo phangi sumai tok dena koi gi civilization amada mu north africa da hai di koi gi leibak na saba pot sida 9000 years ago mamang chida south africa da su torum bagi koi na mami ubo phangi adu gi mesopotamian gi mapada koi na 2000 years 2000 bc period sai chida ancient israel kanguna koi gi strona saba stro koi gi zaruna saba natraga leibak na saba se moina mu horaki adu gi makha tarak da koi na greece ka rome ga da across the mediterranean sida koi na koi loiba ji ki horaki moina ta budana ta singna leibak na saba natraga li na saba oina toraki adu gi makha tarak pada medieval haitare mayai oirakpa juk early modern period ke europe ma pase sidana european country sida uda koi loibagi adigi moina landa koi sidina bagi koi sina sina raga koi gi enemy sing tantok bagi asigum bagi suron adigi landa sina bagi mawong ase koi na ubu phangai makha tarak pada koi na modern haitare modern anoba beekeeping revolution anoba hongpa haitare masi koi na most probably 19th century da koi na haure haibe yare masi sida koi na kamain toge hebam da koi gi american gi lorenzo lorian langstrot haibe scientist ko masi koi na father of bee so hai nei ko meam na ma sina ma je angang ngoi ringai digi ma gi khoi loining bagi wakhan khoi ji urga ngaukje bagi mangonda am haina jaba am lei mana torma ba chahi sina 1951 digi na 1952 sida mana laik tambalo ro pasida sida mana khoi se mana pamjaru bu dugi matungina mana khoi se thangdok thangjin ya ba box am semling gi masi sida mana khoi gi box movable frame hai ba box se mana khoi yana na semi adu si langstrot hai fena mana anoba khoi se thangdok thangjin do buya ba ane mayum sembi bagi technique se semak padagi ma se khoi na father of modern beekeeping ena khoi na logi ko aduga

0: Akashwani Imphal, Chotalachu Adai, Siha Raidai Takure, Pumai Shosava, Sudaji Sulai. Kaipijuhai Medium Wave Meter, Kassa Raidai Point Ali, Ala Kilohertz Kaicha, Raicha Hai Hinui. Rainu Juviko Kelulai, Samushohi, RH Asane Nuvako Taho Mai, Chipaju Shos Ali, Kajolulai, A Satesa, Mercy Alapu Vimehinu, Pupomai Lusuju Kwa Kajolulai. Akashwani Imphal Juvikohai J. Ponini Chopilai. President Draupadi Murmu Nuju Gaukehi Padma Awards Hai Rastrapati Bhavanve Civil Investiture Ceremony Hi Jibilai. Padma Awards Hai Kyukhaju Civilian Awards Hai Sahi Ja Asuboi Padma Vibhushan The Padma Bhushan Ala Padma Sriye. Padma Award Mai Kailia Shali Hai Jibiju Sulai. Uttar Pradesh Lucknow Coaching Center Hinu Lara Domai Mai Cham Ngauli Hai Mainil Daitare. Savanu State Government Official Mai Mam Daili Hai Suspensu Re Sitahi Fire Department Lucknow Development Authority Ala Electric Department Mai Lowe. BRICS National Security Advisor New Delhi Meeting Hi Ajit Doval Nu Chinese Foreign Minister Wang Yi Kwa Chipawe. Fete de Ahai Kwa Lochiju e Chavoya kwa Vasulaki Tanu Kowe. August Laiko Trungo Madaihinu Guwahati Dubai Alia Abu Dhabi with direct flight services hai Hautalai. Guwahati Hinu United Arab Emirates Thailand Singapore Alia Bhutan hi Jaulai flights donu Suda Boetia Assam Chief Minister Hemanta Biswa Sarman Pawe. Vietnam Hinu direct Jauta Levi flight ha Thialasua Sushulai. Hai Viju Shitoju flight vanu Huha Suju Tourism Evago Fetidie Javai Pula Kwa Vasujolai. Drone powered postal services hai Thialasua Assamhi Pove Sutalai Tia Assam Chief Minister's Office in Pabawe. Kaulesua Kadu Shuju Alade Chief Hautohi Tele Suhamanu Panu Vasulai. Maharashtra ve spa job vathapilai tia danu sataju nanya tumai po chenne pashumai ali hai west bengal police ni vulure e lak chihi khamai bahi savithupi re natu hai mizoram mai enna potaju mai hai hai train hinu nalure e pu hai pahisa anti human trafficking law thefia charge suwe. Manipur Chief Minister Yumnam Khemchand Singh nu National Education Policy Pothi ha mukai thifya vasutalai donu government do apoyo mai tau alya mai suwe sukha hai khuwe laru dohi skills development ma maraiju hai su du shwa e la lahinu laru doju hai matse tia do Vidya Bharati Shiksha Vikas Samiti Imphal vishwasihi ve pangoi. Internally displaced student ma verujuvanu chithau ta vakonu baiju laradumai nyamangauli haido lok bhavan Imphal hinuve Manipur governor Ajit Kumar Balai dawe puletawai mori ala chura champur hi bujumai puletawai vichi class 10 khete sanu dun sanskriti school Dehradun hinu dolai Sahi boarding fee, lodging, uniform e matsuju e molushuju tahi dihai saakhae niu supilai. E sapai niu pulaito niu dira dunhi vaiha suju tahi dihai Assam rifle niu jubiju sulai. Juviko hai hai niu akhai suri. Jo mshihi RH Assam niu vaku taho mai chipaju shoz ali kwa kejo laiki.
1: Shows Hanasa Program Executive Rai Chanda Ching Tham Nyu Po Papai Wei Vako Nyu Tahun Luwa Maye Chi Cha Phaju Vi Shows Hanasa R.H. Asani Inyo Sathe Sa Supilai Jun Kho Hanahi Folk Tales of Pumai Naga Tia Pumai Vi Tau Mai Pupa Mai Vi Ko Poz Luwa Larava Ali John Basho Nyu Po Pakhai Tue Larava Sanawai Thiu Doju Sulu Redo Nyu Ra Apuyo Ye Senapati District Headquarters Hinyu Tahun Luwa Chi Cha Phalulai
2: Folk tales of Pumai Naga we larab raju John Basho ahunza hingi bechu lamashore John Basho nini tele tawli lo ni rable lare ali rapaju hai lapaju va ali moe labe chu awangi ali be shushore koe tawli lorai rare kaisu ni ni lamashore ponai ju habni tele ali pu pawi wani kala shure rer kaisu ni jon ba sho ni dai ni ni ve ala ni chu hai dai ba su ve ve ba ka
3: kalo re rer kaisu ni ram kalo po ai ni zo pa sho bi ju fok pel so fu ma na ga hana i sa ne ni ro la ne ni cho khai ti ne su ju ab por ja ga por ja na pa ka una ni su ve ti ne ba ro ve ti ne public su tu lu ne chu hai mai su ne chu chu khu ni be ram kalo ai ai chu ju pu ne i do so ko bi ju do fu ma radio program team ma do abhi labda hanawani katiko short discussion interaction gulene ye invite suwane ne to kal posana gra aji hai jonba choy ye namakini koi de namakini vera ye sale herald today newspaper sanatin english newspaper ali ini editor ali sunbe sale temani eastern mirror chunanglan hin newspaper ali ini e correspondent sunbe telili impact free press ya e telili correspondent suni wasu chu chu ye hai freelance journalist chu ini newspaper ko media organization media house ini tele tele ini koron noju newsro noju hai e freelance suni chu chu ye wasu ra
2: kalor ipung mai shro ini ni shuju la mo shuju mai ali ni tele ye war shu bla na vi shuju la ro ali hai ni ro pali za tele lo to bile sawa ni i to ju pung mai radio kai ju mai to hi pe ni so na za ni ni tele ka ju ku ti invest tele ka ju ku ti lo ni la ro na pa le do ni ni tele ka ju ku ti pu ge ju hai po ka
3: tele to le dure 2005 ni i delhi ni kilo khai ko i delhi bibi ni as i to pung mai folktale la ba ha ge folktale da ma ko la ba na bi mo shire i delhi la do bibi ni i at zai tene bi lo i manipuri khai ko ni 2005 2006 te tele ni i abo research da re an ma ke ma ko lu chela ma tele hai jo more than 20 years hai lu ni la da hat dir ro ba ge zar ne hai to di just a few pages to go code of 20 years pan du hai ge ro za hai to tiro ba da lu mo jir jo jo da lu lu chel mo ane i done le za as te ini su ve tele mo na mo la ane abu enthusiasm abu interest al bi ne so the cause e pu ma cause se bro ni a se bro every village has got their own stories te tele ni za ni ni ne te ta ne chile ba pa ma ta i do le pa na ni zo zo ma chu sorry hai ini collect su ta ne research su ta ne be te tele ne ini collect su ka te story to hai I'm not satisfied ite tele ye story hai to hai hai to ba ju ko la do ali su pa za hai hai je mo ye i jo ko wi te tu pu le here ne ko za i pu mo da ko sai bra an ko sai ju me le ne ma ne phuri wi ju phuri si ju ko bra se ne filter su lu ne kona vule hana mai sum phu ju ko vi le ro ju kona select su lu ne se ti ne pele ta o le zama ta hon dau ta ta go ju chi la wa hi ta ne pa ma ta ta go ju i lo le pa na te go zama ta hi ne ho te ge ko ne ne ko pu lu ne compare su lu ne kana pi ne po ta le wi ge mai su kana pu lu wi ge ro ju hana ro ne tsa te ge te la lu re a ta go a wa engagement ko ta bi wa wa ne i a wi la da hana su pa na re su ju ko sa le su pa re a ne so the ramu plan wa pare so then show money very recently labana za ramu kalo successfully labana za release we
2: so she called it on is no za ju larba release te li hi mai to li ko rai ni kho ni bi re release ju first edition hi ju first print su ju larba ko pa ju hai copies dai ju po pa ge ju hai doli po ko ka
3: chu chu ki to pu mai population a it's one of the biggest tribe in Manipur ki to literacy rate a mai vision e ku he to ko ki to folk tales na te din ne zpa ju na da na pu na shu ju ko ge da pu na shu dao zma pu po ma ko ge da pu na shu mai dao le su bra te ju so ini dao le su pa ma because this is my first book and then experience mane chu in 3000 copy link print su de
2: ni will let publish su pa ju tili hi su kha ju chi pau hi ni vu moral support vi ju hi ni vu mai dao le ba lo lai bi lai ni li che so na hi ni ni mo shi lai ni hame ji hame lo lu mo shi hame ka lo pau lu mo shi ru e hana ee tauli su khaa wei ju ji tauli mention su bili zi ka lo le
3: Raya kai su ne folk tales su pumae na ga Lada hana su pa la iya su pa mo shi ra ni Raya kai su ne jo ne haa su tili Thao ne iya inspiration pui ne iya su khaa ju Iya support, moral support pui thao ke le Dr. Thuan Dr. Thuan pu ju na ga public school ne principal Itya na ka lo pa mo shala maa Dazu ke hona ne iya sa ko le ne First time I Delhi ne khai ku ne with paper we research so ya our lado ha research so ne te I call ne ta ta so te hona ne ye moral boost ye tauli so khaju তেনে পাইছো লাই হানে নে পাই হানা সুবি জলে নে হনা ই তাউলে সু খাজু মোরাল সাপোর্ট কই তেনে ই ছোয়া কাল পড়া তেনে অই কো পবিজু মই তাউলে ই হানা হানা নাগো ই পৌছাল হয় মই তাউলে রা মই কেমাই রাকোসি নে লাদ হানা পি তো নে অই পপে দিজু ই নি রো পপে দিজু লাদ পাবলিকেশন আঙ্গল মনে দেখুন তালা তারে আস্তে ই তো চনা মাই চু ই তো শো মাই না মাই আন্তে গো চু হে ই তো ফিয়া মাই দেখি নে মত সোমা মাই দাউলি দেখুন মাই না মাই না গে চু পো কাশা নরে তেনে ই তো হে আ উই লাদ হানা আঙ্গল মনে তালা তাও নে ই ইন গাই জু আলি ব্রাবা তো তেকো চু ই তো সকু বুজি তো ডক্টর উই অপু আ উই ফরওয়ার্ড ই নে আস উই ও ইনে ই লাদা না রো টিগে নে লিসিন ফরওয়ার্ড না রো বরে মানা পিনে সা সাকে নে পি পেলে মিতি শু পেলে না পইনে পিনে সু তসু নে ফরওয়ার্ড না রো বরে মানে ই পি কলা পরা তো ইসেরেন কেরি হনা পয় নাগলাম পি পায় মাই বিজনেস সর হন পা পোস্ট জু রাইটার মানে তেনে পয় হনা পানি আস ই নে বি লাদা জ এডিটিং সু বলে নে হনা মানে পেলে পইনে সু তসু সু ওয়ে তো ই তো প্রদীপ পঞ্জমবাম ই তো মানে প্রহিনে পোস্ট বিজু নিউজ এডিটর ফর্মার ইমপাল ফ্রি প্রেস এডিটর জানানে আইন সাশন তাওলি নিবে লাভ হাইলি বই পুলে ইলাস্ট্রেশন হাইলি বই পুলে মা কভার হাইলি বই পুলে আইন সাশন তাওলি পুইবে আসলে ই জব প্রতিভা আবি জার্নালিজম উই আবি ক্যারিয়ার উই সাইটিং কেচে সুখাও মনে জু লাভ হানে আমি সাপোর্ট তাওলি লরা আসলে তেজ মচু আকিমাই আপ টু লার আবি লার্ব খুম দঙ্গলে দিস অ্যাকচুয়ালি দিস বুক ইজ ডেডিকেটেড টু মাই প্যারেন্টস তো গচু থাই মত চু আ টুপ থাইচিন মতনি আ ইদনি থাও মনে বিয়াচি পাওই নি ই সু বিজু আবি লাভ হানা নি রো বিজু হানা সু কাওসু নি সু ভিতিল রে তো গ আচাত ফ্রাগ্রেন্স কামাই আন পানি ই সু তোসু নি আপিনি ফাইনান্সিয়াল ইজ পর নি আপিনি সলতে মানে ইন প্রুফ উইদিন আ হনা পানি আ টেকিল উই পিপল আ টেকিল উই পিপল আ ইন সাশন তাও লে পইনি বা লাভ হানা সতে কাওসু নি পাবলিসুলে আসলে চে মানে ইনি লিস শো বিজু অনেক খরু অদাওয়া কেত অনেক খরু মনে পানি ই টেবিকিনে চুকুতে পুপু জেবেনে ই লিস শো নে ই দরে দোনে আহই ইনি গালে হনজু পি কন্ট্রিবিউশন আই দনে বেচি পাওনে চুকুতে ই লিস শো জু আহই মা আলে ওয়া তেনে পি কলা পড়া সতে চে মানে কোকু মাই তাওলে ইনি চু জি পতু সান হনে মা তাওলে বিয়ে ই আবি পড়জাখানা মানে বেচি পাওনে ওয়া চাশন পইনে মোরো সাপোর্ট পইনে দনে চোনে বিজু মা তাওলে ব্রা সতে নেতো মলি মলি জি
4: স্টোরি
3: হ্যাঁ মানে খেকলে কোকা খাইগে তোকে ফুপুজি কো টেকা খাইগে ই তো নিউ তেলে মাই তাওলে হে সম কুতিয়া আস ইতিনা সত্ত খাই মরে ইয় তেনা মেঘা মরে তেনা সত্ত খাই মরে ইতিনা গাই বাইজি রনে তিকে পজু মাই তাওলে বেদয় তেন ই আস হে দম কো ই তো হিস্টরি ই তো ট্রাডিশন কালচার হেকে তা হে সম হাজ গো হে উইকল মরে হে উইকল মরে রজু ই জ আইন লে বাজু আলে বেদয় সনে ইন আবি চ্যালেঞ্জেস আলে ই তো পুলা হে ইটস ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ ওয়া ই তো indigenous language holy way dagger ini ko pu line translate so english in translate so pa tele hi ito pu la hai wi le ga ito wi originality o chu la bui bi la che ko bi la bui dau zama la bui bi na ito ne english in translate so pa tele hi roz le so mo ju roz pa lo mo ju da ge english in la hai ito pu ma ko la bui ta to bi ro ne wa english in ro pa lo english dictionary ngo tu mo wa google so ma ngo tu mo wa te bi ito hai ini ro pa ju la ta o le hai roz
4: ভাগের
3: আবি লাদার রিলিজ হয়ে হাকিনে মানে ফোনে সেলহাই উইসনে হাজু চুচু তিতলি ইয়ালতে সাসরা আজকে চু ইনি সু বিজু ইনি বাসনে রিসার্চ থানে হাস পুমাই দনি ইনি সু সমমা লিস আবার কন্ট্রিবিউশন পার্সোনাল কন্ট্রিবিউশন দাউলি কিন্তু হিস্টোরি টু কালচার ট্রেডিশন আর প্রিজার্ভ সুমো শিরে আবার জালে বিউনি আবার লেনিও আলে বিউ হ্যাঁ বিউ সুবে তেল ইউনি সব ফিডব্যাক বেসুলাই উই সি গেরে রিডার্স মানে অটোমেটিক বেসুলাই মানে ইয়ে আমার সাথে নেকো ইয়ে স্যাটিসফাই করা বা লেস আসরা দেখে ইনি সুলসম মা এট লিস্ট পুমে লিটারেচার ইত কালচার এন্ড ট্রেডিশন আর প্রিজার্ভেশন উই ধনি সুলসম আর উইথ কন্ট্রিবিউশন এটিলে ইত পুমে ধনে মানে রামা কালা পাওয়ায় সেখানে চুললে ইনি পাওয়া মনে চু আবি লাভে আরো দেখে দিয়ে ইনি কালা পাওয়া না যে মানে তলে বেড়া সত্যি তো কালা পাওয়া
0: চ মশি মারসি পৌনাই আলাপু বিমেন সুযু পুপা মৈলু কুয়া কেজো লেখে

0: পুরো। আয়া ওয়ারে তালু কোয়ে, আয়া ওয়ারে ইনথোকবা ইনথোকতবা চরা হেন বা হেন দবা আই আই কারি মত খন্দ বঙ্গমনি আই বুনা নাগ দ থামবিও সে আয়া ওয়ারে তালু কোয়ে
1: আসমানটা আই না সুম্পাস না হাইবে ওয়াসি ফাগি মুংনি ফাগি নে বা
0: ফাগিরা ফাগি মে তবরা আই খান্দে কোই মাদরা কদাই দিন মাই বু পুরো সে চলে সে চলে সে লাও
1: চলে সে নঙ্গি তো দি আই বু সি তব নিরা মুশি বনা তে নঙ্গ আই তো ছেন মুশি রম তার গদি আই না আই সি নঙ্গ ফুম ঠোক তো
0: করি
1: আদু গো পাইন চা ফাইনে নই বো ওয়া আই হাই হাউজি আথু বগি প্রবলেম সি সব তো লগি দম নঙ্গুলি চা চা বিসে ইয়া গদম হ্যাং আই বুম নিপান লন্ডু দি হইদা নং লাকদম কলি গুম বলা আত্রব আই গো মন উপ ফোন কে
0: কইবা কইবা তাল গই তাল গই নং নবু পাতে তাল গো নং নবু গাম পাতে
2: তালু কইছি সৎক্রে মাইনুম চাসু চংক্রে লন্ডনে কদম দগিন সামন্ন বমরক্সিতা
0: মসাই দগি মাইনুম চাগা তালু কইগা গি ওয়ারি তারম্বনে সামন্ন বমরক্সিতা পুখি মপাল সিদা ফামদুনা নংবু থলক পাঙাইরম্বনে
2: আইবু থলক পা
0: নং থলক পা খাওরবরো মাসি নিমিদাং উনাসি হাইকিবাদো ওয়ালো সেনাসি হাইদানা কাউসে নারির
2: কারি ওয়ানো লইনগদরিব আইসি থোলে ইসিদি
0: মানিং পুখি মাপান্দ ফামলুসি আহিং মামাইগি থাবল মারাকসিদা লফু মখুংদ ফাম
2: লন্ডনে আই থাবল দ উরুমথিব পামদ্রে কোকসে কোকসে আমনসাই
0: গামসা
2: এখই মুংসে নসিদি মৌল মই তো তো কুইন ওমল পোয়া মই নসিদি মই হোর কদব মাল চলো হাইং কদাই দন মু উনারসি আদু গো লয়ন গাং নারসি চলো
0: আই সা লয় আই থলক লাবে নে গামসা
2: লন্ডনি
0: সিগি বেক সিদা আই গি আরাই বা পয়সা সানা লুপা লয়ন হাপতু না পোর লাবে চাচি কদাই দন মা আই বু পুরো ইয়াম কি রে গামসা
2: আমি জরে মাই কো নাম্বার
0: বাতা রে বা
2: তুন যা সে ইয়াম চাদ্রি মই নিম সাগি সু এই ইসু প্রবলেম সে
0: এই গামসা মই নুম চাগা আই গ চাপ মানে
2: লন্ডন
0: আই সে জকি নে
2: আস নং সিমা ও তো নু পি মান কি দরে না হান দে আই না হে বদু ইয়ারম লবদি প্রবলেম সে আমতে রে রম লইদম
0: করি প্রিবক তুঙ্গি মিতামসি মহান গ্রাসি হল চাও হাই বুদু নত্র
2: লন্দ
0: মাতুদি আই মন তাকি দি ওই থক লয় সুয়াই ওই থক লয় গামচা
2: লন্দ
0: লাও চা সি হসু মক কদাই দেনো পুরো গামচা
2: হাই ইজ কি দাই ইম মুকে দরগে নম্বো
0: গামচা
2: দা পাবুঙ্গি মৌংসিদা মৌং লমাই আম তারো হেবনে চলো হাইং কদাই দেনো মুনারসি আদুগ লয়নি মাংনারসি ইমুংসে নাসি দি ইরাং আমি ইলাই রে হেবা চলো আই চাগে গো চলো গো আই চাগে
0: আই গামচা গামচা ইচে ইচে লন্ডনি মাইনো মাইনো চে ইচে গে মাইনো চে হউচে নংহায়ো খোয়াই দেগি ভাব উপায় আছে করিরো মাইনো ইচে লেশম লেরক মচিনগি লেকাই গে ট্রান্সফর্মার ও খং দুদা চচে মাইনো ফিউস পাইসে পামনে মাকতা দিলাম না সে ইচে